0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা
1: 1970
2: রে তৈরি
3: আকাশবাণী লাইভ পরিসরে আমি ভাবর কথা হচ্ছে কিছু ভক্তি গীত শুনছি। হ্যাঁ শ্রোতা বন্ধু, দীর্ঘ 15 দিনের অসুস্থতা পরে আজ মহাপ্রভু টিকে সুস্থ হয়েছেন। এত দিনের ব্যবধান পরে আজ সজে হয়ে নবযৌবন রূপে দর্শন দেবে ভক্তঙ্কু। অনেক ভক্ত তাঙ্কু বন্ধু রূপে মানন্তি, অনেক তাঙ্কু সখা সহোদর রূপে চিহ্নন্তি, অনেক তাঙ্কু ভাই কহিছন্তি, অনেক ভক্তঙ্কু পুত্র রূপে দেখন্তি, অনেক তাঙ্কু পিতা বি মানন্তি। সবু সম্পর্ক ভিতরে জগত জনকর আপনার ঠাকুর সি বহু দূরর সাঁতর ভালমন্দ বুঝবাক আসতে সমস্তে। জোরে পড়িলে আপনার আরাধ্য ভাল হলে কি না, দেহ পা কমিটি অছি, খাইবা পিবার স্বতন্ত্র ব্যবস্থা কমিটি চালছি, সাঁতে ভালরে অছন্তি কি না, বিশ্ব সারা সমস্ত এই চিন্তা। বিশ্ব নিয়ন্তাসী কিন্তু বিশ্ববাসী প্রভুঙ্ পাই ভারি চিন্তা। এই তো সম্পর্ক শ্রোতা বন্ধু, এই তো ভাল পাইবার কথা, মান অভিমান ওড়িয়ার স্বাভিমানর কথা।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা
1: 1970
2: রে তৈরি
3: স্বতন্ত্রতা রয়েছে। এটি ভক্তর বিশ্বাসর পরীক্ষায় প্রভু সাক্ষী পালটিছন্তি। ভক্ত পাই ভগবান বলরাম দাসঙ্ক বালিরথকু বিজে করিছন্তি।

0: যদি কখার পদা এন অসুবিধা আতে কি আমার থানার গর্ভবতী ইয়াসকা মঞ্জানো বান্ডিতা আতে ইয়াসকা এছরসকে মার এদান জন কীতি সারে আনে কি এমনি কাজা কাজা রোগ আতে কি ক্যান্সার আপে টিবি আপে ইলেতে রোগ যুকা মাছিসকে তাঙ্গে ব্যস্তি সারে এদি মাঝা তানু হাজা হসপিটাল তা বেহনে ডাক্তার বেহনে এমাটে মাঙ্গে যদি টিবি রোগ আতে ইসকে বারে পরীক্ষা নিরীক্ষা কি হানা কাজা হসপিটাল তা হাজানা বারে এদা পুচি সারে পুনবি আতে সারে এদি মাটে মাঙ্গে ডাবু হি আপনটা প্রীতর অসপতরসকে মেড়ায়নে এদা পাই তাই ভাই ই আশা তাণা মার এন রোগ দুঃখা আতিসকে মার তানি তাণা পরামর্শ অন ওড়ে ই রোগ দুঃখাটে মার এক কিন ওড়ে হার কাপুঞ্জাল টাকি র আশা দিদি মানে এ আশা দিদি তাঁটে মার বেন
1: আয়া জহরা
2: জহরা বা
1: আয়া নি পরিচয় অল্প হিয়াম
2: না দৌড় জসমি জানি বা
1: এমনি না ইয়া
2: ডেকা পার নাই দৌড় ডেকা পার বা
1: এনে কামা কি হিঞ্জি
2: এই নাই তি আস দিদি কামালে হে অল্প কেহি মাই
1: ডাকা পার নাই তা আস দিদি কামা কেহি জি
2: আস দিদি কামা কেহি মাই
1: আস দিদি কি তো বেশি কামাই জি নে রে
2: বা কামে এ বেশি কামা
1: ইচি মানসি জারনা নি ন কেটে হানি কাটড়াই নি কথা
2: জারনা গর্ভবতী আত থেকে এ আয়া জারনা হা হানি পেতেক তাকি সেবা কি নাই নিকাতা
1: এ সব মেডিকাল তে কামা সব কি হিন্দে রি নিকাতা
2: বা মেডিকাল তে কামা সব কি হি নমি ওলে জাড়া বানতে আতি সারে সব মেডিকাল তা রে পর কি হি নমি এটে নাই তি সুবিধা অসুবিধা সব বুঝা হি নমি
1: এনি রোগ আতি ইসকে মি মেডিকাল তো হিন্দে কি বার এ গর্ভবতী আইএস কা হিন্দে রিয়া
2: আ এবা এন নমে রাতি বা জাড়া আতি বা বানতি আতি বা সব এর জেড তাকি সব তাকি ওহি নো মেডিকেল তা
1: তির নমেরি কথা ইঞ্জিয়া নমেরি চি মা এরিয়া তো তো বেশি ম্যালেরিয়া নমেরি নাই মানে এ বিষয় তলে লোক এ না বুঝো কি দেরি কি
2: এ বিষয় তলে ডেঙ্গু রোগ জি হচ্ছা নেবে আজকালি এটে এদা পাই জি মাঙ্গে সরকার মশার কা জগ খি জানে রে মশার কা এলে টাণ কে হা হুঁজাদু গুড় হা হুঁজাদু জি হি সরকারি সাহায্য কি হাল তাকি ইহি জানে রে মশার কা
1: সরকার মা তাকি এচক মা আঙ্গা তাকি মার যত্ন হালাডা আডি লাই সরকার এ সব ব্যবস্থা কি হিনে নিকাতা নে মশারি মানা তি সারি মশারি না কি হিন জান রিছি এ নি রিহা কাচি সারি এ নমরা হিনে জিকি
2: এ রিহা কাচিনু ডেঙ্গু ইঞ্জি রো রিহা মানে এ রিহা কে কাচি সারি কে রলো কু তাকি রলো কু এটকাডে নিনে কে রোগ কে
1: রলো কু কি কাচি সারি এ কাচিতে হ্যাঁ এটকা লোক কাচিতে ইসকে ই রোগ আনে নি কথা এলে ই মশার যদি ব্যবহার কিতি সারি এ নি হ্যাঁ ওড়ে বিত্রাবা হালাডে বিত্রাবা হালাডা না লোক কাচালাডে এদা তা কি এ রোগটি অল্প মুকুল আপের ই মশার হিট কে আহিনু নি কথা ইদি ইচি সাধারণ ডেঙ্গু রোগ উপরে
2: ডেঙ্গু রোগ উপরে রইনে
1: আচ্ছা ই রোগ আহার তা কি এদিন বা এনি ই রোগ আহিনে ইয়া
2: এরোগো এরো লোকতি এনি কাসাতা কো গাহা না কাসাতা আটকাওয়ানে কি আইবা এরোগতি এ কাসা নি কাসাতি নে যা না কাসাতা আটকাওয়াতি সারে এদি এটকা লোক তাকে আহি নেকে এরোগো
1: ইবি এনি পাডি আহি নিয়া রতানা এই কুড়া হাড়ইনু এই কুড়া তিতানা গুডু ইটিনু জিনেরি এ গুডু ইটি সারি এ এপা হিনু জি দিসা তাকি মিছিয়া
2: সত্যে বা লাকা নাটাস কি এ সোপা সতর ইটা দু জিহি দারি মারে এই পি আদু জিহি বেহমু জিহি মাঙ্গেস কে দাই তো হি হান নারে ও বেশি মানুমি
1: ইল্লু সোপা সতর ইতি সঙ্গে সঙ্গে এ ইল্লু সারি সুটু যা এ ই কুড়া হি নু এ ই গাটি দিন কুড়ি কে আপো ওড়ে লদি কি কাদড়ি এ নাই মানে এদিন বা গাটি দিন এ ই কুড়া হি তানা এদিন বা গুডু ইটি সারি তামি বংশ গাডি কি হি নু
2: সাবু তলে রো ইজো তাকি রো সাবু উটা দু বাথরুম থাকি বাথরুম সাবু উটা দু বাজিন বেলা এ সাবু তলে কেসকানো রহাস হা নিহি কিনো রহা হা এ বাজা ডাস কি ইচে আইয়াসকা অল্প সতর করে নাই মানে জি হিসকে স্টিং এনে রে
1: বাজির বাজির রে চিনি ন কে সবু তো কে নর নাই কে নর হা সবু এইউ আপে কি মাজি গুন্ডা আপে ডিগি নাই নিকা
2: ডিগি ন
1: ওরে তানি সঙ্গে সঙ্গে সে তোমার লেটিন হাজি নাই এক আপে কি দুই আপে

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমন আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাট সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাট সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাট সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমন আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাট সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাট সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাট সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: কার্যক্রমের পরবর্তী শিল্পী হলে সিদ্ধি গুপ্তা, দেবী বর্মা এবং রশ্মি। গীত রচনা এবং সঙ্গীত পরিচালনা করেছেন মদন ভরদ্বাজ।

0: ললিতা, আমি তো আজ স্বাস্থ্যকু কেমিতি ভাল রাখিবা সে বিষয়ে কথা হইতুলে না?
1: হ্যাঁ অপা,
0: এবে তো বর্ষা ঋতু চালিছি, বর্ষা ঋতু আমাকু নিহাতি আনন্দ দেইথায়। কিন্তু এই সময়রে আমি যদি আম স্বাস্থ্য প্রতি অসাবধানতা হেবা তো তাহা অনেক রোগর কারণ হয়ে পারিব।
1: বর্ষা ঋতু প্রকৃতিকু তো সবুজ ও সুন্দর করে থাকে, কিন্তু এই ঋতুরে আর্দ্রতা বড়িবা, পানি জমি রহিবা ও পরিবেশ অপরিষ্কার হেবা যোগু অনেক প্রকার রোগ ব্যাপি থাকে।
0: এই সময়রে সাধারণত সর্দি, কাশ, জ্বর, বিভিন্ন প্রকার সংক্রমণ।

আকাশবাণী জয়পুর, বর্তমান সময় অপরাহ্ন 5টা। শ্রোতা বন্ধুমানঙ্কু স্বাগত জনাই আরম্ভ করছু আজির সান্ধ্য অধিবেশন। কার্যক্রম আম কেন্দ্র প্রচারিত হচ্ছে মিডিয়ম ওয়েভ্রে 204.5 মিটার তথা 1467 কিলোহর্টজ যোগে, এফএম্রে 103.6 মেগাহর্টজ যোগে এবং মোবাইল ফোনর নিউজ অন এআইআর আপ মাধ্যমে। অধিবেশন আরম্ভ শুণন্তু যুববন্ধুঙ্ কার্যক্রম যুববাণী।

Cesare. তো আখি মো আইনা শিল্পী আনালে পামেলা জেন এবং বিনোদ রাঠোড়।

শ্রেণীলিখিতটি গীত এবং গজল। শিল্পীর নেত্রী লতা মঙ্গেশকর, গুলাম আল্লী, পঙ্কজ উদাস, হরিহরন, জগজিৎ সিং এবং চিত্রা সিং। কার্যক্রম শুনছেন আকাশবাণী জয়পুর কেন্দ্রর। আরম্ভ করছো রাগ সংগীত কার্যক্রম। আজ এতে পণ্ডিত সিআর ব্যাসক খেয়াল শুণত। শিল্পী পরিবেশন করছেন রাগ মালভ।

0: overs in the first of the three-match ODI series at Edgbaston, Birmingham, when reports last came in. Earlier, electing to bat first, England were all out for 258 runs in 47.5 overs. In FIFA World Cup, France will take on Spain in the first semi-final at Dallas Stadium in Texas, US tonight. And that is the end of this news bulletin.
1: প্রথমে হিন্দির এবং পরে ইংরাজির সম্ভাষ মিলে রিলে করে প্রচার কল আকাশবাণী দিল্লিটু কার্যক্রম শুণুচ্ছেন আকাশবাণী জয়পুর কেন্দ্রটু আজির অধিবেশনকে শেষ করিয়া পূর্বরু শুণন্তু আসন্তাকালি অর্থাৎ বুধবার জুলাই মাসের 15 তারিখের প্রচার হওয়া বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সূচনা সকাল ছড়া আজ 5 মিনিট শুনবে ভক্তি গীতর কার্যক্রম বন্দনা রামচরিত মানস প্রচার করব সকাল 6:25 সকাল 7:25 বর্ণাড়ী শুণবে কার্যক্রম বিবিধা এসে সিবিএসই বিষয়বস্তুর প্রশিক্ষক তথা বিশেষজ্ঞ পল্লবী মহাপাত্র সাক্ষাৎকার সকাল 8:30 প্রচার করব শ্রীক্ষেত্র মাধুরী এতে শুণবে শ্রী বিগ্রহ মান পহণ্ডি বিজয় পরম্পরা সম্পর্কে ডাক্তার রামচন্দ্র দাস মহাপাত্র সাক্ষাৎকার এনসিআরটি দ্বারা প্রায়োজিত কার্যক্রম উমঙ্গ শুণবে পূর্বাহ্ন 10:30 দিন 11 প্রচার করব সঙ্গীত নাটক হীরা হংস স্বাঙ্গ রচনা ধীরেন দাস বেতার রূপান্তর ডক্টর যশবন্ত নারায়ণ ধর প্রযোজনা উদয় শঙ্কর জানী সঙ্গীত পরিচালনা বিজয় কুমার সামন্তরায় দিন 1:20 শুনবে ঘর অঘরণী কার্যক্রম অপরাহ্ন 5 প্রচার করব যুবাণী কার্যক্রম হ্যালো সারদালাবা গীত শুনবে অপরাহ্ন 5:30 রাতে 7:30 শুনবে কৃষি ও কৃষক কার্যক্রম সুগম সঙ্গীত বিশেষ কার্যক্রম মূর্ছনা শুণবে রাতে 8:15 শিল্পী হলে সুরেশ চন্দ্র মিশ্র এবং নিহারিকা সাহু গীত রচনা রঞ্জিত কুমার দাস সঙ্গীত পরিচালনা সুকুমার সোনা রাতে 10:30 শুণবে একক কণ্ঠশিল্পী মহম্মদ ইরফান কণ্ঠে হিন্দি চলচ্চিত্র গীত শুণিলে আসন্তকালি প্রচার হওয়া বিভিন্ন কার্যক্রম সম্পর্ক সূচনা আকাশবাণী জয়পুর বর্তমান সময় রাতে 11:12 এটি শেষ করছু আজ সন্ধ্যা অধিবেশন পুণিথরে আপনার স্বাগত জনাই আরম্ভ করব আমার প্রাতঃ অধিবেশন আসন্তকালি সকাল 5:55 আজ বিদায় দিও শুভরাত্রি জয় হিন্দ।